ব্যক্তি বসে কি বসে পুকার চলা হুমে গলি গলি পাহাড় কি বসে কি বস নিগার পুকার চলা।